0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: पलक मुचालको विशेषता उनको मधुर आवाजसँगै समाजसेवा प्रतिको समर्पण हो। उनले आफ्नो साङ्गीतिक कार्यक्रमबाट प्राप्त रकमको ठूलो हिस्सा आवश्यक परेका बालबालिकाहरूको उपचारमा सहयोग गर्दै आएकी छिन्। उनको परोपकारी कार्यलाई विभिन्न संस्था तथा भारत सरकारबाट सम्मान समेत प्राप्त भएको छ। पलक प्रतिभाशाली गायिका मात्र नभई मानव सेवामा समर्पित प्रेरणादायी व्यक्तित्व पनि हुन्। आफ्नो गायन प्रतिभालाई समाजसेवासँग जोडेर उनले धेरै मानिसको जीवनमा सकारात्मक प्रभाव पारेकी छिन्। त्यसैले उनको जीवनबाट हामीले प्रतिभासँगै मानवता र सेवाभावलाई पनि महत्व दिनुपर्छ भन्ने प्रेरणा पाउन सक्छौँ। उनको गायकीले हमेशा नै सफलता प्राप्त गरिरहोस् भन्ने कामनाको साथ उनी सुस्वस्थ रहोस्, हाम्रो शुभकामना।

পারমিলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার ওটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কো পাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালির সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরে জানিয়েছে। আইএফএসএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমিলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তাঁর দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমিলা বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া নেতৃবৃন্দ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুদেশের সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট পারমিলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক

0: স্থিতিশীল। রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে তিনি বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ বিষয়ে ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু দিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: Starting with the Black Sea safety of shipping issue.
0: ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়ার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিন ব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরে শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, রানী দুর্গাবতী জনকল্যাণমূলক উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি তাঁর প্রজাদের কল্যাণ এবং রাজ্যের সমৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। লোকসভা স্পিকার ওম বিড়লা আজ গুরুনানক দেবের জ্যোতিজ্যোত দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেন, গুরুনানক দেব তাঁর জীবনের মধ্য দিয়ে বিশ্বকে সত্য, করুণা, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছিলেন। গুরুনানক দেব সমাজে প্রচলিত অন্ধবিশ্বাস, বৈষম্য, জাতিপ্রথা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নির্ভয় কণ্ঠ তুলেছিলেন। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ অসমের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প। কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার আজ 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার এই বিমানবন্দরগুলি তৈরি করতে সব অর্থ দেবে, রাজ্য সরকার শুধু জমি দেবে।
2: আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু এবং রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মেহুল আর আমি এবং আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং আমাদের উপস্থিতিতে উড়ান স্কিমে সিভিল এভিয়েশনের সঙ্গে পশ্চিমবঙ্গের যেহেতু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যেটা দেখে তার চুক্তি হবে।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকে জয়ী হন। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর থেকে জয় লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে আগামীকাল উপনির্বাচন হবে। গণনার 9 তারিখ, গতকাল ছিল ওই দুই আসনে প্রচারের শেষ দিন। ভারতের আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিম

0: পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। অন্যদিকে উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলাশাসক বিশাকজি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের র্যাফ এয়ারফোর্ডে অবস্থানরত দূরপাল্লার লক্ষ্যভেদকারী বোমারু বিমানগুলিকে নিজেদের বিমানঘাটিতে ফিরিয়ে এনেছে। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ব্রিটেনের বিমানঘাটিতে ইরানের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইরান এই ধরনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান এর প্রেক্ষিতে সেদেশের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই এর বিমানটি ওমানি কো পাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরা জানিয়েছে। আল হাম্মামি প্রাথমিকভাবে বিমান ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করানোর পরিকল্পনা করেছিল বলে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা দাবি করে। ইসরায়েল এই ঘটনাকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি ওমানের একজন পাইলট কিভাবে তেল আবিবের বিমান চালানোর অনুমতি পেল তা খতিয়ে দেখা হচ্ছে। 126তম আইএফএ শিল্ড ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে গতকাল তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠান যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন, আগামীকালের ভারত উরুগুয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট আজ তাদের বিনামূল্যে দেওয়া হবে। টিকিট দেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আইএফএ শিল্ড ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর 10:10 স্থানীয় সংবাদ।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रबाट सुन्नुहोस्। पश्चिम बंगालमा 4 नयाँ विमानस्थलहरूको विकास गरिनेछ। यसका लागि आज नवान्नमा मुख्यमन्त्री सुवेन्द्र अधिकारीको अध्यक्षतामा भारत सरकारको नागरिक विमानन मन्त्रालय, भारतीय विमानपतन प्राधिकरण अनि पश्चिम बंगाल राज्य परिवहन विभाग बीच एउटा समझदारी पत्रमा हस्ताक्षर हुनेछ। यस समारोहमा भारत सरकारको नागरिक उड्डयन मन्त्री के राम मोहन नाइडू, केन्द्रीय राज्य मन्त्री मुरलीधरन मोहल, पश्चिम बंगालका परिवहन मन्त्री अर्जुन सिंह, राज्यमन्त्री आनन्दमय वर्मन, मुख्य सचिव मनोज अग्रवाल, केन्द्रीय नागरिक उड्डयन सचिव समीर कुमार सिन्हा, भारतीय विमानपतन प्राधिकरणका अध्यक्ष पुनीत कंसल, राज्य परिवहन सचिव रवि इन्दर सिंह उपस्थित रहनेछन्। पुरुलियाको छर्रा, दक्षिण दिनाजपुरको बालुरघाट, अलिपुरद्वारको हाँसीमारा सिभिल एन्क्लेभ अनि पश्चिम मेदिनीपुरको कलाईकुण्ड सिभिल एन्क्लेभको विकास नयाँ एयरपोर्टको रूपमा गरिनेछ। उडे देशका आम नागरिक उडान अन्तर्गत यसको विकास गरिनेछ। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले राज्यमा 6 युसिसी लागू हुने ठूलो घोषणा गर्नुभएको छ। उहाँले हिजो कोलकातामा आयोजित विश्व हिन्दू परिषदका भूतपूर्व अन्तर्राष्ट्रिय अध्यक्ष दिवंगत अशोक सिंहलको जन्म शताब्दी वर्ष समारोहलाई सम्बोधित गर्नुहुँदै भन्नुभयो, राज्य र राष्ट्रको सुरक्षाका लागि उत्तराखण्ड

তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: श्रोता, समय यस बेला पूर्वान्न 11:30 भइरहेछ। अब प्रस्तुत छ बंगला विशेष कार्यक्रम।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, মুখোমুখি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুখোমুখি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আমরা কিনা হাজির হয়ে যাই বিশেষ কিছু ব্যক্তিত্বদেরকে নিয়ে, যেই ব্যক্তিত্বরা নিজেদের সৃষ্টি ও কৃতির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে পরিবর্ধন এবং পরিমার্জনের মধ্যে দিয়ে আমাদের সমাজকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। ঠিক তেমনই আমাদের শিলিগুড়ির ভূমিপুত্র কিংবা বলা যেতে পারে সুযোগ্য সন্তান, তেমনই একজন মানুষ আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আপনারা নিশ্চয়ই তাকে আমি যেই জায়গায় বসে আছি সেই জায়গায় দেখেন, কিন্তু আজকে জায়গাটি একটু বদল হয়েছে। আমরা তাকে আজকে শুনব এবং প্রশ্ন করব, জিজ্ঞাসা করব আজ আমি তাকে। নামটি তাহলে বলেই দিই, আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন চিত্র পরিচালক শ্রী অরুণাভ খাসনবিশ। শ্রী অরুণাভ খাসনবিশ বাবুকে অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই আকাশবাণী স্টুডিওতে। প্রথমে জিজ্ঞাসা করব যে কেমন আছেন বলুন।
2: খুব ভালো আছি, খুবই ভালো থাকি, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ, চারিদিকে অনেক কিছু ঘটতে থাকে, সেই সমস্তকে যাতে খুব বেশি এফেক্ট না করে আমাকে, এফেক্ট করে বাট তার মাঝখানেও ভালো থাকাটাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেটাই থাকি। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ আমি প্রধানত শিলিগুড়ির মানুষ এবং প্রথমবার আকাশবাণী শিলিগুড়িতে এলাম, একটা অন্যরকম ভালো লাগা আছে, তার জন্য ধন্যবাদ।
1: আমাদের প্রত্যেকটা মানে কাহিনী, জীবনের কাহিনী হোক, গল্পের কাহিনী হোক, সবকিছুরই শুরুরও একটি শুরু থাকে। একদম শুরুতে জানতে চাইবো যে আপনার ছোটবেলা, পরিবার, পড়াশুনো ঠিক কেমন ছিল?
2: শিলিগুড়িতেই বেড়ে ওঠা, শিলিগুড়িতেই বড় হওয়া এবং শিলিগুড়িতেই ঠিক আমাদের শিলিগুড়িটা যেরকম ছিল, মানে আমার ছোটবেলার শিলিগুড়িটা যেরকম ছিল, আজকে শিলিগুড়ি অনেক বেশি মানুষ বেড়েছে, অনেক যানবাহন বেড়েছে, অনেক বেশি কনজাস্টেড হয়েছে, বাট আমাদের শিলিগুড়িতে একটা অন্যরকম ওয়ার্ম ছিল, যে শিলিগুড়িটাকে আমি মিসও করি এখন অবধি। সেই শিলিগুড়িতে আমার বড় হওয়া এবং ছোটবেলা থেকে পড়াশোনা করা, শিশুমহল স্কুলে একদম ছোটবেলা থেকে, বাড়িতে চিরকালই একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। আমার বাবা অসিত কুমার খাসনবিশ, তিনি বেশ পরিচিত একজন শিল্পী শিলিগুড়ির। আমার দিদি পাঞ্চালী চক্রবর্তী, আমার পুরো ফ্যামিলিতে গান বাজনা, আমার মা নিজে খুবই ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করতেন, সেই সমস্তর মধ্যে বড় হওয়া। তার মধ্যে যত রকম বাদরামি করা যায় সেগুলো ছিল অবশ্যই। বন্ধুবান্ধব খুব ভালো ছিল সেই সময়, বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর ভালো সময় কাটিয়েছি, খেলেছি প্রচুর, ক্রিকেট খেলতাম, খুবই মন দিয়ে ক্রিকেট খেলতাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, আমি ছোটবেলাতে লেখা শুরু করি আমি আমার ক্লাস থ্রিতে। আমাদের শিশুমহল স্কুলে একটা পত্রিকা বেরোতো কুড়ি বলে, তো সেই কুড়ি পত্রিকায় প্রথমবার আমার মনে হয় আমি লিখবো, কারণ আমি দেখতাম ক্লাস ফোরের দাদারা লেখে, প্লাস বাচ্চারাও কিছু কিছু লেখে, বাট আমার মনে হচ্ছিল একটা খুব সিরিয়াস কিছু লিখবো এরম একটা, ছোটবেলা থেকে একটু পাকা ছিলাম আমি আর কি। তো সেই সব লেখালেখি চলতো, সেই সব লেখালেখি শুরু হয়েছিল সেই সময় থেকে। তারপর আমি প্রচুর নিজের জন্য লেখা এইসব চলতো, সিনেমা ছোটবেলাতেই আমার জীবনে প্রবেশ করে, আমাদের স্কুল থেকে একবার নিয়ে যাওয়া হয় ছোটা চেতন দেখতে, সেই সময় প্রথম থ্রি ডি সিনেমা, তো সেই সিনেমাটা দেখে আমি মেসমারাইজড হয়ে যাই এবং আমার মনে হয় যে এটা কি দেখলাম আমি, এবং সামনে চলে আসছে জিনিসপত্র সত্যি। তখনকার দিনে ব্লু আর গ্রিন দিয়ে থ্রি ডি করা হতো, এখনকার মতো এতটা অ্যাডভান্স টেকনোলজি ছিল না, কিন্তু খুব

0: রিয়েল ফিল হতো। তো এই তারপর জীবনে ওই ওই সিনেমাটা দেখার পর থেকে আমার ছোটবেলায় কিন্তু আমি এবং আমার বন্ধুবান্ধব শিলিগুড়িতে সেই সময় যা সিনেমা আসতো আমরা সব দেখতাম। সিনেমার প্রতি ভালোবাসাটা আমি এখন এসে রিয়েলাইজ করি যে সেই সময় থেকে তৈরি হয়েছে। এইভাবেই ছোটবেলা কেটেছে আর কি, মানে সব কিছু মিলিয়ে। এবং আমি নিজে আমার, আমি অনেক জায়গাতেই ওটা বলেছি আগেও, আমি আমার নিজের মামার মেজো মামার বানানো একটি প্রজেক্টার আমি আর মেজো মামা মিলে বানিয়েছিলাম, সেটা নিয়ে আমি বাড়িতে ওই ছোট ছোট রিল উর্বশী সিনেমা হল, আনন্দলোক সিনেমা হল থেকে জোগাড় করে করে ওগুলোকে দিয়ে প্রজেক্ট করতাম বাড়িতে বাবার ধুতিতে, এবং সেটা প্রজেক্ট করে বাচ্চাদেরকে সেই গল্প বলতাম, এবং আমি দুটা করে টিকিটও বিক্রি করতাম। তো সেই সমস্ত করতাম, অনেক কিছুই করেছি জীবনে, মানে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, নিজের জীবনে ম্যাজিক শো করতাম, মানে ম্যাজিক দেখাতাম, ম্যাজিকে খুব ইন্টারেস্ট ছিল, অনেক কিছু ছিল আমার ছোটবেলাটা। এবং আমার ছোটবেলাটা ছিল বলে, থ্যাংক গড ওই ছোটবেলাটা ছিল বলে এতটা বৈচিত্র্যের ছোটবেলা কেটেছে বলে, এবং আমি আমার মা বাবাকেও খুব ধন্যবাদ জানাই, আমাকে না কোনো ডিসকারেজ করেনি যে এটা করিস না ওটা করিস না, ম্যাজিক করছি যখন, ডিসকারেজ কোনোদিন করেনি, বরঞ্চ এনকারেজই করেছে। আমার বাবা বিশেষ করে আমি বলবো খুবই এনকারেজ করেছে। তো সেই পুরো বৈচিত্র্যটা ছিল বলেই আজকে বোধহয় জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পারি।
1: মানে পারিবারিক ভাবে সেই সমর্থনটা অবশ্যই ছিল, এবং সেই পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশটা ছিল বলেই হয়তো তারাও বুঝতে পেরেছিলেন যে একজন শিশুকে এবং তার মানসিকতাকে বিকশিত করতে গেলে সব রকম ভাবে তাকে ছেড়ে দিতে হবে, সে মুক্ত আকাশে উড়ুক এবং নিজের মতো করে কিছু বেছে নিক। তো তারপর যখন এই শৈশবটা কাটিয়ে আসছেন, এবং তারপর একটা সময় থাকে আমাদের যৌবনের, যৌবনের সময় কি মাথায় এলো যে সেই সময় ক্যারিয়ার নিয়ে মানুষে চিন্তিত হয়ে যায় যে তাহলে আর কিছুদিন বাদেই আমাকে অর্থ আয় করতে হবে?
0: আমার আসলে যৌবনটা খুব আর্লি শুরু হয়ে গেছিল আর কি, মানে আমার আমার কৈশোরটা বরঞ্চ বেটার একটা জায়গায় ছিল। কৈশোরে যে মানুষ যা যা ভাবে সেই সমস্ত ভাবনার থেকে আমি চিরকালই ভাবতাম যে আমার FTII যাওয়া উচিত, মানে FTII তে সিনেমা নিয়ে পড়া উচিত, বা সিনেমা নিয়ে আমার আরো জানা, মানে পড়াশোনা করা উচিত। তখন এখানে লোকাল চ্যানেলে একটি ম্যাগাজিন প্রোগ্রাম মতন করার প্ল্যান করেছিলাম আমরা, এবং সেটা আমি সেই সময় করতাম, তার ক্যামেরা থেকে শুরু করে তার সব কিছু, এডিটিং থেকে শুরু করে। তো আস্তে আস্তে ওই জিনিসে ইন্টারেস্ট তৈরি হচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে এটাই আমার জীবনের বোধহয় একটা খুবই ভালো লাগার জায়গা। কিন্তু যথারীতি বাড়ির থেকে পড়াশোনার বা চাকরি করার একটা প্রেশার থাকি, সেটাও ছিল, কারণ মা বাবার সব কিছুই জানে সিনেমা খুবই আনসার্টেন একটা জায়গা, এই জায়গায় গিয়ে তো কিছু হবে না। তো সুতরাং আমি IT পড়াশোনা করি, এবং IT নিয়ে পড়ার পর আমি চাকরি পাই দিল্লিতে। দিল্লিতে চাকরি করার জন্য যাওয়ার ঠিক আগে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণে আমি দিল্লি যেতে পারি না, শিলিগুড়িতে থেকে যেতে হয়। ওই সময় থেকে শিলিগুড়িতে বিভিন্ন রকম চাকরি করেছি, এবং তারপরে আমার জীবনে একটা খুবই টার্ময়েল আসে, যেটা একটা খুবই মারাত্মক একটা ঘটনা যা হয় সেটা নিয়ে খুব ডিটেলে বলছি না, বাট এমন একটা টার্ময়েল যেটা একটা মানুষকে ইমোশনালি খুব ডিস্টার্ব করে দেয়। তো সেই সময় থেকে তারপর একটা পয়েন্ট আমার মনে হয় না, আমার জীবনে যেটা আমি করতে চাই, আমার একদিন একটা রাতের কথা মনে পড়ে, যে রাতে আমার মনে হয়েছিল যে আজ থেকে আমার যখন বয়স 60 হবে তখন আমি দাঁড়িয়ে আয়নার সামনে বলবো, একবার ট্রাই করলি না, একবার নিজেকে ওই সুযোগটা দিয়ে তো দেখতে পারতি, কতদিন যেত। সেই সময় আমার মনে হয়েছিল না, আই নিড টু ট্রাই, মানে একবার অন্ততপক্ষে আমার নিজেকে বাজিয়ে দেখা উচিত। তো কলকাতা চলে যাই আমি 2008 কলকাতায় গিয়ে, তারপরে বাকিটা অন্যরকম। বাট এই যৌবনের এই সময়টাতে আমার কমপ্লিটলি ফোকাসটা কিন্তু সবসময় সিনেমা এবং লেখার উপরেই ছিল।
1: মানে যেটা বুঝতে পারলাম যে IT সেক্টরে কাজ করার পরেও আপনি হয়তো সেই পথ ধরে এগোতে যাচ্ছিলেন, কিন্তু কোথাও নিয়তি বাদশা,
0: রাইট?
1: সেজন্যই হয়তো নিয়তি শব্দটি ভীষণ রকম ভাবেই আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু কোথাও যেন যাকে যে পথে নিয়ে যাওয়ার সেই পথে যেন নিয়তি আমাদেরকে টেনে নিয়ে যায়।
0: একেবারেই তাই।
1: আর তারপর কলকাতায় গিয়ে শুরু হলো এই ছায়াছবি, ফিল্ম এগুলোর কাজ।
0: হ্যাঁ, আসলে কলকাতায় গিয়ে আমি তো কাউকে চিনতাম না, আমাকেও কেউ চেনে না শিলিগুড়ি থেকে কিছু একজন। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা শুরু করলাম আমি, যে যাদের সঙ্গে আলাপ হচ্ছে তারা কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে আমার মধ্যে বোধ হয় কিছু একটা দেখতে পাচ্ছেন, তাই জন্য তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তারা আমাকে বেশ, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তাদের, আমার আইডিয়া শুনছেন। অথচ আমি কেউই না, তখন কিছুই জানি না, আমি এখন ভেবে দেখতে গেলে মনে হয় কিছুই জানতাম না। আস্তে আস্তে বেশ কিছু বড় বড় মানুষের সঙ্গে, বড় বড় নামের সঙ্গে পরিচয় হওয়া শুরু হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা নাম রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সেই সময়, কৌশিক গাঙ্গুলি তারপর, এরকম অনেক মানুষ, মানে আমি নাম বলতে গেলে এই পুরো পডকাস্টটা জুড়ে শেষ হবে না, সেই সমস্ত মানুষজন যখন দেখলাম আমাকে অ্যাকসেপ্ট করা শুরু করলো এবং আস্তে আস্তে আস্তে আস্তে তারা আমাকে এনকারেজ করা শুরু করলো, তারা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, এটা কর, ওটা করতে পারিস, করে আমার জীবনের প্রথম একটি কাজ আমাকে দেন প্রেমেন্দু বিকাশ চাকি, যিনি একজন অত্যন্ত বিখ্যাত চিত্রগ্রাহক। তিনি আমাকে একটি কাজ দেন, বলেন যে খনা বলে একটি সিরিয়াল হচ্ছে জিতে, সেটা যদি তুই ডিরেক্ট করতে চাস। আমি বললাম অবশ্যই করতে চাইবো, কেন চাইবো না। সেই খনা ডিরেক্ট করা দিয়ে আমার প্রথম জীবনে ডিরেক্টর হিসেবে অ্যাকশন বলা একটা সেটে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিয়াল ডিরেক্ট করা বা সিরিয়ালকে পরিচালনা করা একটুখানি তুলনামূলকভাবে অনেক বেশি প্রেশার এবং কঠিন কাজ, সেখানে শিল্পের চেয়ে বেশি, শিল্প নেই তা বলছি না, কারণ শিল্প অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে টেলিভিশনে, কিন্তু আমি যে সময় যেই সিরিয়ালটা করতে যাই সেখানে আমার মনে হয়েছিল যে টাইমটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ফুটেজ দিতে হবে, এই সমস্ত ব্যাপার ট্যাপার শুনে আমি বুঝতে পারি যে এইটা বোধ হয় আমি খুব একটা করতে চাই না। তো আমি কয়েকদিন পর সেই সিরিয়ালটা অন্য একজনের হাতে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাই। তারপর মনে হয় তাহলে কী করবো, তাহলে সিনেমা কী করে হবে, সিনেমাটা এবার আমি, আমার কাছে একটা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টটা নিয়ে আমি অনেকের কাছে ঘোরাঘুরি করি, বাট খুবই স্বাভাবিকভাবে সেই সময় কারো আমাকে একটা সিনেমা বানানোর দায়িত্ব দেওয়ার কথা নয়, কারণ আমি তখন 27 বছরের একটি যুবক যার মধ্যে স্বপ্ন অনেক, কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আজকে আমাকে জিজ্ঞেস করলেও আমারও প্রশ্ন আছে, অন্ততপক্ষে অত বড় একটা সিনেমা সে হ্যান্ডেল করতে পারবে কিনা। কিন্তু ঘটনাচক্রে 2010-এ আমার জীবনে একটি ছবি আসে, সেই ছবিটা একজন অন্য একজনের পরিচালনা করার কথা ছিল, আমাকে বলা হয় তুমি কি পরিচালনা করবে, আমি করি ভালোবাসা অফ্রুটেবলে, সেটা খুব একটা সফল ছবি হয় না। এটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনে, ওই ওই ফেলিয়ারটা আমার জীবনের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, সেই সময় মনে হয়েছিল খুবই ডিভাস্টেটিং, খুবই খারাপ লেগেছিল, খুবই খারাপ মনে হয়েছিল। আজকের দিনে মনে হয় যে সেটা যদি না হতো তাহলে আমার সিনেমা বোধটাই তৈরি হতো না, ওইটা যদি কোনোভাবে কাজ করে যেত তাহলে হয়তো আমার জার্নিটা আরও অনেক বেশি লম্বা হতো, হয়তো 50-55 বছর বা 60 বছর বয়সে গিয়ে বুঝতাম সিনেমা, ও আচ্ছা সিনেমা এটাকে বলে, তারপর মরে যেতাম, এরকম হতো ব্যাপারটা। সেটা মনে হয়েছে ওই ফেলিয়ারটাতে আমার মনে হলো না, আমার না আরেকটু জীবনকেও বুঝতে হবে, সিনেমা না আলাদা করে বোঝা যায় না, জীবন বোঝাটাই, যত বেশি একটা মানুষের মধ্যে জীবনবোধ থাকবে তার রিফ্লেকশনই, তার প্রতিফলনই সিনেমায় পড়াটা বাঞ্ছনীয়। সেইখান থেকে আমি কাজ শুরু করি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, অন্যান্য মানুষদের জন্য লেখালেখি করার কাজ, সেইটা শুরু করাতে আমার মনে হয় যে আমি অনেক বেশি নিজেকে সময় দিতে পারি আর কি, মানে আমার গ্রাসাচ্ছাদনের জন্য তো একটা সংস্থানের দরকার, সেই সংস্থানটা আমার অন্যান্য কাজ থেকে হচ্ছে, এবং আমি নিজের মতো নিজেকে সময় দিয়ে অনেকটা সময় দিই যে যাতে আমি আরও একটু বেটার বুঝতে পারি নিজেকে। এইটা হলো ওখানে গিয়ে আমার 2013-14 অবধি জার্নিটা এরকমই।
1: মানে ছোটবেলা থেকে লেখার অভ্যেসটা আপনার এসে গিয়েছিল, তারপর সে প্র্যাকটিসটা চলেছে, এবং কোথাও পরবর্তীকালে গিয়ে যখন আপনি বাইরের শহরে গেছেন তখন সেটি একটি ভীষণ রকম ভাবে আপনার সাহায্য করেছে।
0: একদম একদম।
1: তবে যেটুকু জানা মতে যে ভালোবাসা অফটুটা আমি বলবো না যে সেইভাবে, আমাদের কিন্তু যারা মোটামুটি সিনেমা থিয়েটার নিয়ে যারা চর্চা করে বা যেই ছেলেমেয়েরা শিলিগুড়িতে উৎসাহী তারা কিন্তু সবাই জানে যে একজন ছেলে গিয়ে শিলিগুড়ি থেকে গিয়ে ওখানে এই সিনেমাটি করছে, এবং সবাই আশা করি হয়তো এখানকার, আমি জানি না যে সেটা ব্যবসায়িক ভাবে কতটা গুরুত্ব পেয়েছে, কিন্তু সবাই কিন্তু দেখেছে, তার মধ্যে আমিও একজন। তো সেটাতে আমরা জানতে পেরেছি যে আচ্ছা এরকম ভাবেও একজন মানুষ যায় আমাদের এখান থেকে, কারণ সেই সময়টায় আমারও মনে হয় যে উত্তরবঙ্গ থেকেই তথাকথিত খুব বড় মাপের কিন্তু বাইরে গিয়ে কাজ করার জায়গাটা কোন একজন ব্যক্তির পক্ষে যথেষ্ট কম ছিল।
0: হ্যাঁ যথেষ্ট কম ছিল, এবং সেখানে সেখানে একটা জিনিস ছিল, সেটা হলো উত্তরবঙ্গের মানুষ হিসেবে, উত্তরবঙ্গে আমি যেটা পেয়েছি একটা প্রপার ডিসক্রিমিনেশন ছিল, একটা প্রপার ছিল, মানে আমি একটা সময় পেয়েছি যে সময় ও কোথাকার মানুষ তুমি, মানে নর্থ বেঙ্গল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা ওখানে তো সিনেমা টিনেমা খুব একটা, এটা খুবই পেয়েছি। আজকের দিনে তোমায় বলতে পারি আজকের দিনে কিন্তু ইট ইস নট ওরকম নয়, ওই জায়গাটা নেই, কারণ আজকে অনেক মানুষ আছে নর্থ বেঙ্গলে যারা কাজ করছে এবং ভালো কাজ করছে খুবই।
1: এমনকি শুধু সিনেমার মাধ্যম বলবো না, থিয়েটার
0: সব দিকে।

0: মানে এই যে সিরিয়াল, সিরিয়ালেও প্রচুর ছেলে মেয়েরা আমাদের এখান থেকে গিয়ে ভীষণ রকম ভাবে কাজ করছে এবং ভীষণ সাফল্য পাচ্ছে, মানে বড় মেন চরিত্রেও তারা কাজ করছে।
1: একদমই তাই।
0: ওই সময় 2010-12 তার থেকে কিন্তু আজকে আমরা যেই দাঁড়িয়ে সময় দাঁড়িয়ে আছি তাতে অনেকটাই পরিবর্তন এসেছে।
1: একদমই।
0: এটা সত্যি আপনাদের মতো কিছু মানুষেরই হয়তো সেই জার্নিটাকে শুরু করে দিয়েছিলেন, যেটা মনে হয় সহজ বলে দেখা মানে ভেবেছে ছেলে মেয়েরা, সেজন্য সেই পথে এগিয়ে গেছে। তাহলে এই হলো প্রথম ছায়াছবি, এটার এক্সপিরিয়েন্স। এরপর এরপর আপনি শর্ট ফিল্ম বা অন্য কোন রকম ছায়াছবি, সেই জার্নিটা আমরা একটু শুনতে চাই, এর পরের সাকসেসটা কিভাবে হলো, একটা গেল ফেইলিয়ারের পর্যায়ে।
1: সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো আমি তারপর একটা পয়েন্টে আমি কলকাতা ছেড়ে বেরিয়ে যাই একটুখানি নিজেকে খুঁজতে। এটা একটু শুনতে খুবই ফিলোসফিক্যাল লাগে, কিন্তু আসলে অতটা নয়। আসলে ব্যাপারটা হলো সেই সময় না আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কী করা উচিত। তো সেই সময় আমি বেরিয়ে যাই এবং ঘটনাচক্রে একটি এমন মানুষের সঙ্গে আমার আলাপ হয় যিনি আমার জীবন বোধ এবং জীবন দর্শন বদলে দেন, যাকে আমি গুরু বলে মানি আর কি। তো তিনি আমার মানে গুরু বলে মানি না, তিনিই আমার গুরু। তো ওইখানে ওই সময়টা আমাকে খুব একটা অন্যরকম বোধ সৃষ্টি করে নিজের মধ্যে। তারপর আমি প্রায় 15-20 বছর শিলিগুড়িতে ছিলাম, 1.5 বছরের উপরে শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে ছিলাম এবং সেখানে আমি শিলিগুড়িতে থেকে শুধুমাত্র বই ছাড়া আর কিছুই করিনি, সারাদিন শুধুই পড়তাম। কিছু মানুষ দেখেছে শিলিগুড়ির, খুব কম মানুষই জানে, তখন কারোর সঙ্গে কথাও বলতাম না, ফোনও ছিল না আমার কাছে। আমার মনে হয়েছিল আমি কিচ্ছু জানি না, মনে হয়েছিল পৃথিবীতে এত কিছু জানার আছে আমি কিচ্ছু জানি না। তো আমি 1.5 বছর পড়াশোনা করার পর হঠাৎ করে একদিন মনে হয় যে এবার বোধহয় আবার শুরু করতে বলছে কেউ একটা ভেতর থেকে। তখন 2017-তে আমি আবার কলকাতা ফিরে যাই এবং এতদিনে কিন্তু আমার কলকাতার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যত যোগাযোগ তৈরি করছিল সব বন্ধ। তারপর আমি আর আমার এক মানে আমার এক পরিচিত মানুষ, তিনি সে তার সঙ্গে আমার দেখা হয়, প্রেমাশিস মুখার্জি তার নাম। তো সে আমাকে বলে যে তুই কী করতে চাস এক্স্যাক্টলি? তো আমি বললাম একটা ছবি করতে চাই, যার একটা এরকম আইডিয়া আছে, আমি একটা রাতের ছবি করতে চাই, কলকাতার রাত আমার খুব পছন্দ, আমি একটুখানি অন্যরকম একটা সিনেমা বানাতে চাই যেখানে ঈশ্বরের মনে হচ্ছে শিল্পী সৃষ্টি করে তিনি ভুল করেছেন। তো সেইটা আমি বিসর্গ বলে ছবিটার নাম, সেটা আমি 2018-তে বানাই। এবং তার আগে কিন্তু সন্দেশ টিভি, মানে যেটা এই মুহূর্তে যেই কারণে আমাকে সবাই চেনে, সন্দেশ টিভি থেকেই কিন্তু ওটা ডিরেক্ট মানে প্রোডিউস করা হয়েছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজটা এত মানুষের। এবার কি হলো বিসর্গ, সবচেয়ে মজা হলো আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক হিসেবে যেতাম এবং মনে হতো কোনোদিন আমার ছবি এখানে যদি দেখানো হয় তো ভালো হবে। তো দেখলাম 2018-তে বিসর্গ আমরা পাঠিয়েছিলাম, তো বিসর্গ সিলেক্ট হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবং দেখানো হবে। এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য এবং অত্যন্ত একটা কি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি যে একজন আর্জেন্টিনিয়ান ডিরেক্টর, তিনি বিখ্যাত ডিরেক্টর, তিনি এসে বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সময় ওই ওই পার্টিকুলার এডিশনে তিনি স্পেশাল গেস্ট ছিলেন, তার রেট্রোস্পেকটিভ চলেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন সিনেমাটা দেখতে চান বাংলায়। তো উনি বলেছিলেন বিসর্গ, এবং উনি দেখেওছিলেন, দেখে আমাকে অত্যন্ত ভালো কথা বলেছিলেন। বিসর্গ মোটামুটি বেশ কিছু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফেস্টিভ্যালে খুবই প্রশংসিত হয়, খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, বেশ কিছু মানুষের কিছু অন্যরকম টেকও ছিল কিন্তু মেজরলি তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয়। আমি বুঝতে পারি আচ্ছা তাহলে এই আমার একটা নতুন জার্নি শুরু হলো। তারপর লালাবাই বলে একটা ছবি করি, সেই লালাবাইও অবশ্যই ইয়েতে সিলেক্ট হয়, কিফে সিলেক্ট হয়ই। তারপরে যেটা হয় জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রোমে, রোমের একটা প্রিজমা বলে অ্যাওয়ার্ড হয় রোমের মধ্যেই, একদম ওখানে ইতালিতেই হয়, সেই অ্যাওয়ার্ডে আমরা ফাইনালিস্ট হই লালাবাই নিয়ে। জয়পুরে আমরা বেস্ট স্পেশাল জুরি মেনশন পাই এবং জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে আমি গেছিলাম ও সেখানেও অত্যন্ত ভালো রিসেপশন পাই। তো আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা নিজস্ব গল্প বলার ধরন তৈরি হয়েছে যেটা মানুষকে কোনো না কোনোভাবে রেজোনেট করছে। আমার মনে আছে একটা মোমেন্টের কথা, সেখানে আমি লালাবাই দেখে বেরিয়েছি, একজন নেদারল্যান্ডসের মহিলা, তিনি বেরিয়ে দেখছি আমার হাত ধরে কাঁদছেন, ওনার বয়স প্রায় 52-53 বছর, উনি কাঁদছেন। আমি বললাম হোয়াট হ্যাপেন, বলছে যে এই ছবিটাতে অ্যাকচুয়ালি তুমি

0: বলেছ অন্য কথা, একটি মা ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে কোথায়, একটা মা ছেলের মধ্যে কি কি কমপ্লেক্স সম্পর্ক তৈরি হতে পারে, বা একটা মা একটা ছেলেকে কতভাবে সাপোর্ট করতে পারে, একটা ছেলে তার জীবনে কোথায় কোথায় ছোটবেলায় কি কি জিনিসের মধ্যে দিয়ে যায়, এই পুরোটা নিয়ে কথা বলছি। কিন্তু আমি না আমার বাবার সঙ্গে সম্পর্কটাকে রিলেট করলাম, এবং আমার আজকে খুব বাবাকে মিস করছি আমি, আমার খুব ভালো লাগছে তুমি এই ছবিটা বানিয়েছো। আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় কোথাও না কোথাও ভাষা, ভাষার যে ব্যারিয়ারটা, ভাষার যে বাধাটা ভেঙে আমি কোনো একটা দূর দেশের মানুষকে ছুঁতে পারলাম। তো এটা আমার কাছে খুব খুব একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট দুটো কাজ করার পরে আমার মনে হলো আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। আমার যে জীবন বোধ এতদিনের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার গুরুর আশীর্বাদ এবং তার কথাবার্তায়, সেটা বোধহয় কোথাও গিয়ে রিফ্লেক্ট করতে পেরেছে ছবিতে। এইটা এই এইটার পরে আমি বুঝতে পারি যে আমার এবার তাড়াহুড়ো করার কিছু নেই, এবার আমার একটু সময় লাগবে, এবার আমি একটু সময় নিয়ে ছবি বানাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আমি ছবি বানাবো। এবার পয়েন্টটা হলো যে ছবি তো বানাবো পরে, কিন্তু কাজ তো করতে হবে। সেখানেই সন্দেশ টিভির পডকাস্টের মানে অবতীর্ণ হলো, সেখানেই সেই পয়েন্টেই এলো।
1: তাহলে কথার মাধ্যমে যেটা বুঝলাম, জীবনে কখনো কখনো নির্বাসন নিতে হয়।
0: একদমই একদমই একদমই।
1: শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, আপনারা নিশ্চয়ই ধ্যান দেবেন। কারণ জীবনে হয়তো অনেক সময় কোলাহলে আমরা হারিয়ে যাই, কিন্তু একটু সবকিছুর থেকে ছাড়িয়ে নিজেকে জানতে গেলেও একটু সময় দিতে হয়। নিজেকে ভালোবাসা, নিজেকে জানা এবং আরো অনেক বিষয় সম্পর্কে বোধ আমার মনে হয় একাকিত্বতেই তৈরি হতে পারে, অনেকের সাথে মিলে সেই বোধটা তৈরি হবে না। তারপরে আবার যখন আপনার কলকাতায় ফিরে যাওয়া এবং তারপর যে নতুন করে রেকগনিশন কাজ, এই যে বললেন যে আপনার একজন দর্শক, তিনি যখন আপনার যে ছায়াছবির যে ভাষাটি আপনি বলছেন সেই ভাষা বুঝতে না পেরেও তিনি ইমোশনটাকে ক্যাচ করেছেন, এবং এটি সব থেকে বড় কিন্তু প্রাপ্তি। তাহলে বলা যেতে পারে যে খুব একটি বিখ্যাত আমাদের প্রিয় গানের লাইন আমাদের জীবনে, যে এভাবেও ফিরে আসা যায়।
0: বাহ,
1: তারপর জার্নিটা এই যে, হ্যাঁ এখন আমরা জানতে চাইবো যে,
0: আমি শুধু একটা জিনিস বলি, আমি যেদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবিটার অ্যানাউন্সমেন্ট আমি আমার সোশ্যাল মিডিয়াতে করি, আমি শুধু একটি লাইন লিখেছিলাম, এভাবেও ফিরে আসা যায়।
1: এই বিষয়টি নিয়ে আমার জ্ঞান নেই, আমি সোশ্যাল মিডিয়াতে নেই, তো যাই হোক মিলে গেল কোথাও। তাহলে খুব সুন্দরভাবে সত্যি শব্দটি এত সুন্দরভাবে করা যে জীবনে আমরা বারবার করে ফিরে আসতে পারি, কোথাও হেরে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের নিজেদেরকে চেষ্টা করে যেতে হবে এবং অবশ্যই জ্ঞান বোধ সবকিছুকে আরো মানে বাড়াতে হবে। তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যে প্রথাগত শিক্ষা, প্রথাগতভাবে এই যে সিনেমা শিক্ষাও রয়েছে, অনেক রকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান সবকিছুতেই পড়ানো হয়, বিভিন্ন রকমভাবে ফিল্ম স্টাডিজ পড়ানো হচ্ছে, এবং সেইখানকার ছাত্রছাত্রীরাও বেরিয়ে যথেষ্ট ভালো মাপের কাজ করছে। আবার ইকুয়াল যাদের সেই ব্যাকরণটা জানা নেই তারাও কিন্তু বরং আরো বেশি ভালো কাজ করছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন যে এই যারা ব্যাকরণটা জানে না কিন্তু তারপরেও তারা সুন্দরভাবে ছায়াছবি বানিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করছে এবং থেকে যাচ্ছে,
0: এটা অনেকটা ক্লাসিক্যাল মিউজিক আর ফোক মিউজিকের মতো। সম্পূর্ণভাবে নির্ভর করছে একটি মানুষের নিজস্ব জার্নির উপর। এবং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এতদিনের মধ্যে রিয়েলাইজেশনে আমি শিখেছি, যে জীবনে যা যা ঘটছে না প্রত্যেকটাকে সম্পূর্ণভাবে অনুভব করা উচিত। মানে জীবনে কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, প্রেম ইত্যাদি ইত্যাদি যত রকম ইমোশন আছে সমস্ত ইমোশনকে না সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত। যখনই সম্পূর্ণভাবে গ্রহণ করার প্রসেসটা শুরু হয় তখন আমাদের বোধটা আমাদের ভেতরে অনেকটা প্রশস্ত একটা জায়গা তৈরি হয়, সে জায়গায় অনেক কিছু তৈরি হতে পারে। যেমন যেটা যেই প্রশ্নটা তুমি করলে সেখান থেকেই বলছি যে প্রথাগত শিক্ষা, প্রথাগত জায়গা তো অবশ্যই দরকার, সেটা মানে যে কোনো জায়গার থেকেই দরকার। মানে শিক্ষা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, শিক্ষা তো আমারও শিক্ষার প্রয়োজন, এখনও আমার মনে হয় না আমি যথেষ্ট শিক্ষিত, কিন্তু তাও জীবনের থেকে শেখার যে সবচেয়ে বড় জায়গাটা সেখানে কিন্তু সব কিছুকে গ্রহণ করলেই তুমি জীবন তোমাকে শেখাবে, না হলে শেখাবে না। তো এটা আমার মনে হয় ওই মানে যেটা বললাম ক্লাসিক্যাল মিউজিক আর ফোকের মতোই।
1: যে জীবন আমাদেরকে আসল শিক্ষা দেয় এবং জীবন বোধ থেকে এবং জীবন থেকে যদি আমরা সেই বিষয়গুলোকে গ্রহণ করতে পারি তাহলে আমার মনে হয় ভেতরের একটা অন্য মানুষও তৈরি হতে থাকবে, ডেভেলপ আপ হতে থাকবে আমাদের মধ্যে, আমাদের ব্যক্তিত্বতে, আমাদের বোধে, আমাদের মননে।
0: ঠিক ঠিক, একেবারেই তাই।
1: তো আসছি এর পরের কথায়, যে ছোটবেলায় এই যে আইটি নিয়ে পড়াশুনো, আপনি যে প্রফেশনটা চুজ করতে চেয়েছিলেন, তারপর আপনার পছন্দের জায়গায় থেকে গেলেন, জীবনে যদি ফিল্মটা না থাকতো তাহলে কি হতেন?
0: কিচ্ছু না। আমি এটা আমি সবসময় বলি, আমার জীবনে আমি ফিল্ম মেকার হইনি, আমি ফিল্ম মেকার হয়ে জন্মেছি। আমার কাজটা এটাই ছিল, মানে কি বলবো, প্রিডেস্টাইনড বলে একটা শব্দ আছে আমার জীবনে, না আমি দেখেছি সমস্ত দিক দিয়ে, আমি অন্য যাই কিছু করার চেষ্টা করি, ফিল্ম বারবার ফিরে ফিরে আসে, তো কোনোভাবে কোনো না আমি চেষ্টা করেছি মাঝখানে ছেড়ে দেওয়ার, মাঝখানে অন্য কিছু করার, মানে বিভিন্ন রকম সময় গেছে, কোনোভাবেই আমি সেটা থেকে বেরোতেও বা ছাড়তে কোনোভাবেই পারিনি। এবং আমার মনে হয় ফিল্ম বা সিনেমা এমন একটা মাধ্যম যে মাধ্যমটা কিছু কিছু মানুষের মধ্যে একেবারে মানে খুবই গোড়ার, মানে একদম গোড়ার ভেতর ঢুকে থাকে। আমি আমি ওরকম একটা মানুষ, তো আমার জীবনে সিনেমা না থাকলে কিচ্ছু থাকতো না।
1: মানে যা শিল্পী, সে শিল্পের বিভিন্ন রকম রূপ হতে পারে, কিন্তু ভেতরে শিল্পী সত্তাটা অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা যে কোনো ভাবে বিকশিত হবে।
0: কারেক্ট।
1: বা এবার জানতে চাইবো যে আপনি একটি বার্তা এই মুহূর্তে যদি দিতে পারেন আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের সকলের জন্য, যে অনেকেই, অনেক ছেলে মেয়েরাই প্রথমে হয়তো শিলিগুড়িতে থিয়েটার করে, সিনেমা দেখে, দেখতে দেখতে কোথাও এর প্রতি একটা ভালোবাসা জন্মায়, এবং তারপরেই আমরা হয়তো দিল্লি এবং মুম্বাইমুখী হই না, প্রথমেই আমাদের কাছে সব থেকে কাছের শহর এসে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে গেলে কলকাতায় চলে যাওয়া। তো সেই ছেলে মেয়েরা যারা সত্যি পরবর্তীকালে এখান থেকে গিয়ে ওখানে এস্টাবলিশ হতে চাইবে বা এই প্রফেশনটিকে গ্রহণ করতে চাইবে, তার জন্য কি বার্তা দেবেন?
0: খুবই ইম্পর্টেন্ট একটাই কথা আছে আমার কাছে, সেটা হলো বিখ্যাত হওয়ার জন্য কিছু করতে নেই। যদি সত্যি ভালোবাসা থাকে, যদি সত্যি করতে ইচ্ছা হয়, সবচেয়ে আগে তো নিজের সঙ্গে নিজের কথোপকথনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কি সত্যি এটা করতে চাই, আমি কি সত্যি আমার জীবনে এছাড়া কি আমি কিছুই করতে পারবো না, এটা যদি না হয় তাহলে কি হবে, এই প্রশ্নগুলো আমাদের সঙ্গে নিজেদের মধ্যে করতে হয়। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি কি জন্য যাচ্ছি, আমার কি চাই, আমার কি ফেম চাই, আমি কি বিখ্যাত হতে চাইছি, নাকি আমি আমার এই যে যে শিল্পটার প্রতি আমার ভালোবাসা তৈরি হচ্ছে সেটা চর্চা করার জন্য যাচ্ছি, সেটাকে আরও বেটার করার জন্য যাচ্ছি। এই দুটো কিন্তু খুব মারাত্মকভাবে ডিফারেন্ট, মারাত্মকভাবে আলাদা। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না, কোনো শর্টকাট নেই জীবনে পাওয়ার। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, জার্নি খুব ইম্পর্টেন্ট, ডেস্টিনেশন কোথায় আছে, কোনটা তোমার ডেস্টিনেশন স্টেশন সেটা তুমি এখনও জানোই না। সুতরাং এই জার্নিটা যদি করার ইচ্ছে বা করার প্যাশনটা থাকে তাহলে হবেই, কিচ্ছু করার নেই। তুমি যদি শিল্পকে যথেষ্ট সময় এবং গুরুত্ব দাও তাহলে শিল্প তোমায় ফিরিয়ে দেবেই।
1: মানে ডেডিকেশন এবং টিকে থাকা লড়াইটের ক্ষমতা
0: একদম
1: সেটা রাখতেই হবে। আর এবার আসি এই সন্দেশ নিয়ে, জানিয়ে ভীষণ রকম ভাবে আপনি এখন আমাদের সকলেরই একেবারে হাতের মধ্যে থাকেন, আমরা মুঠোফোনের মধ্যে সম্পূর্ণ রকম ভাবে আপনাকে পাই একটু স্ক্রল করলে। তো এই যে সন্দেশ ইউটিউব মাধ্যম একটি, যেটা দিয়ে আপনি অনেক মানুষকে ডাকেন, তাদের জীবনের গল্প শোনান সবাইকে, এবং অদ্ভুত সুন্দরভাবে সুন্দর সুন্দর প্রশ্নগুলো করেন, যাতে সেই প্রশ্ন থেকে সেই মানুষটার ভেতরের গভীর থেকে আমরা কিছু তত্ত্ব এবং তথ্য দুটোই পেয়ে যেতে পারবো, তো এর ভাবনাটা কি করে হয়েছিল এবং এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আমি বললাম একটা সময় আমার মনে হয়েছিল যে তাড়াহুড়ো আমি করবো না সিনেমা বানানোর জন্য, কিন্তু কিছু তো করতে হবে। সেই সময় আমার মনে হয়েছিল যে যেটা আমি পারি, যেটা আমার ভালো লাগে, যেটা অফ ক্যামেরা বারবার বিভিন্ন মানুষকে আমি বিভিন্ন রকম প্রশ্ন করি, ছোটবেলা থেকেই আমার কৌতূহল নিয়ে খুবই সমস্যা মানুষের, আমি বাবা মাকে প্রশ্ন করে করে পাগল করে দিতাম, এইটা কেন, এইটা কি, ওটা কি, বন্ধু বান্ধব টিচারদের সবাই, সবচেয়ে বেশি টিচারদের প্রশ্ন আমি করতাম। তো আমার মনে হয়েছিল আমার একটা খুবই স্বতঃস্ফূর্ত কৌতূহল আছে, তো আমি সেই কারণে মনে হলো আমার যে আমি যদি এটাকেই একটু অন্যভাবে মানুষের সামনে নিয়ে আসি তাহলে কি হয় দেখি। আমার প্রাথমিক ধারণা ছিল আমি যে ধরনের কথা বলি বা আমি যে ধরনের প্রশ্ন করি সে ধরনের প্রশ্নতে যে সিরিয়াসনেস তৈরি হয়, সেই

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: अब श्रोतालाई लोकगीत सुनाउन लागिरहेछौँ डाक्टर भानु गौतमको स्वर, सङ्गीत अनि उनैको शब्द रचनामा।

0: सामाजिक सशक्तिकरण मार्फत जनताको जीवनलाई पनि रूपान्तरण गरिरहेको छ। आज हाम्रो विशेष श्रृङ्खलामा हामी तपाईँहरूलाई वन्दे भारत रेलहरूको सुरुवात मार्फत यो दृष्टिकोण कसरी साकार भएको छ भनेर बताउँदैछौ।
1: वन्दे भारत जैसी ट्रेनें भारतीय रेलवे की अगली पीढ़ी की नींव तैयार कर रही, ये भारतीय रेलवे को ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है। वंदे भारत भारतीयों की, भारतीयों द्वारा, भारतीयों के लिए बनाई हुई ट्रेन है जिस पर हर भारतीय को गर्व है।
0: संस्कृति तथा पर्यटन मन्त्री गजेन्द्र सिंह शेखावतले आज नयाँ दिल्लीमा युरोपेली संघका पर्यटन आयुक्तसँग भेट गर्नुभयो। सामाजिक सञ्जालमा पोस्ट गर्दै श्री शेखावतले बैठकमा दिगो र समावेशी पर्यटन, डिजिटल रूपान्तरण, हवाई सम्पर्क, पर्यटन सिप, क्षमता निर्माण र वैकल्पिक पर्यटन गन्तव्यहरूको प्रवर्धन जस्ता क्षेत्रमा भारत EU सहयोगलाई सुदृढ पार्ने बारेमा छलफल भएको बताउनुभयो। उहाँले दुई पक्षबीच पर्यटन को अपार सम्भावना रहेको पनि बताउनुभयो। रसायन तथा उर्वरक राज्य मन्त्री अनुप्रिया पटेलले विश्वको तेस्रो ठूलो अर्थतन्त्र बन्ने लक्ष्य हासिल गर्न सरकारले रसायन तथा पेट्रोकेमिकल क्षेत्रलाई प्राथमिकता दिइरहेको बताउनु भएको छ। आज नयाँ दिल्लीमा एक कार्यक्रममा बोल्दै पटेलले विश्वव्यापी व्यापार र आपूर्ति श्रृङ्खलामा अवरोधहरूबीच पेट्रोकेमिकल क्षेत्रमा देशको आत्मनिर्भरतामाथि प्रकाश पार्नुभयो। हवाई सम्पर्क विस्तार गर्न पश्चिम बंगालमा आगामी दुई वर्षभित्र 4 नयाँ विमानस्थलहरू निर्माण गरिनेछन्। यस सम्बन्धी समझदारी पत्रमा आज केन्द्र र राज्य सरकार बीच हस्ताक्षर भयो। यस अवसरमा नागरिक उड्डयन मन्त्री के राम मोहन नायडु र पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको उपस्थिति रहेको थियो। मन्त्री नायडुका अनुसार यस योजनामा हाँसीमारा र कलाईकुन्नामा नागरिक उडान क्षेत्रको व्यवस्था, बालुरघाट विमानस्थलको विस्तार र पुरुलियामा नयाँ विमानस्थलको निर्माण समावेश छन्। शिक्षा मन्त्री प्रह्लाद जोशीले आज शिक्षा मन्त्रालयका अधिकारीहरूसँग राष्ट्रिय मानसिक स्वास्थ्य तथा कल्याण नीतिको मस्यौदामाथि छलफल गर्नुभयो। छलफलको मुख्य उद्देश्य बालबालिकाको समग्र विकासको केन्द्रमा मानसिक स्वास्थ्य र भावनात्मक कल्याण राख्ने सहयोगी र समावेशी विद्यालय वातावरण निर्माण गर्नु थियो। संचार मन्त्रालयले मे 2023 सुरु गरिएको संचार साथी पोर्टल 30 करोड भन्दा बढी पटक हेरिएको रिपोर्ट गरेको छ। मन्त्रालयको दूरसञ्चार विभागद्वारा विकसित यो पोर्टलले प्रयोगकर्ताहरूलाई शङ्कास्पद कल वा सन्देशहरू रिपोर्ट गर्न अनुमति दिन्छ। यसले मानिसहरूलाई आफ्नो नाममा कति मोबाइलहरू जडान गरिएका छन् भनेर पत्ता लगाउन पनि मद्दत गर्छ। प्रयोगकर्ताहरूले यस पोर्टल मार्फत हराएका वा चोरी भएका मोबाइल फोनहरू ब्लक पनि गर्न सक्छन्। मौसम विभागले भोलिसम्म कर्नाटक, केरला, माहे, तामिलनाडु, पुडुचेरी र कराईकलमा भारी वर्षाको पूर्वानुमान गरेको छ। उत्तराखण्ड, तेलङ्गाना, उपहिमालय, पश्चिम बंगाल र लक्षद्वीपमा भोलिसम्म मेघ गर्जन र चट्याङ पर्ने सम्भावना सोही विभागले जनाएको छ। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र स्विस राष्ट्रपति जी पार्लमेन बीच द्विपक्षीय वार्ता, भारत र स्विजरल्यान्ड रक्षा क्षेत्रमा सहयोग बढाउन सहमत, विश्वको तेस्रो ठूलो अर्थतन्त्र बन्ने लक्ष्य हासिल गर्न सरकारले रसायन तथा पेट्रोकेमिकल क्षेत्रलाई प्राथमिकता दिइरहेको रसायन तथा उर्वरक राज्य मन्त्री अनुप्रिया पटेलको भनाई, अनि हवाई सम्पर्क विस्तार गर्न पश्चिम बंगालमा आगामी दुई वर्षभित्र 4 विमानस्थलहरू निर्माण गरिने। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
2: आकाशवाणी कोलकाता, गीतांजलि। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম সিক্সের পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইল সেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই প্রমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই প্রমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে গত 15 বছরে $1,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ তৈরি হয়েছে। তৈরি হবে আগামী দিনে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করেছেন তারা।
4: আজ আমরা মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নয় সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হামারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হামনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
3: উল্লেখ, প্রেসিডেন্ট পার্মেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছন। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে আজ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয় 3 বাহিনীর সম্মান। স্বাগত অনুষ্ঠানের পর পার্মেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
5: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly, to shape our joint future.
3: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রেসিডেন্ট পার্মেলিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্টেন গার্ডিয়ান 2026 আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে এবং পার্বত্য যুদ্ধের কলা কৌশলের ওপর জোর দিতে এই মহড়া চালানো হচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় দেশের 92 জন সামরিক কর্মী এই মহড়ায় যোগ দিয়েছেন। 2 সপ্তাহের এই মহড়া চলাকালীন যৌথ পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, গুলি চালনা, গোয়েন্দা গ্রিড গড়ে তোলা, ড্রোন পরিচালন, শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হবে। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। সুপ্রিম কোর্ট বলেছে দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম সিক্স এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন ফর্ম সিক্স এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম সিক্স এর পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানির পর সুপ্রিম কোর্ট একথা জানায়। উল্লেখ্য এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীর পূর্বপুরুষের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল এবং এর আগের এসআইআর এ সেই সব পূর্বপুরুষদের নাম অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। জনস্বার্থকারী মামলার আবেদনকারীর অভিযোগ, সাংবিধানিক সংস্থান লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ফর্ম সিক্স এর এই পরিবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগওয়ারকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি আসনের পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের 1টি করে আসনে আগামী 16 তারিখ রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশন সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা ও অসমের নওগাঁ লোকসভা আসন। সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরো 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন বন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ার
6: मीटर का ऑलरेडी उपस्थित रनवे है जिसको हम इमीडिएटली यूटिलाइज कर सकते हैं और रनवे पे हम नैरो बॉडी एयरक्राफ्ट जैसे बोइंग 737 या एयरबस 320 उसको भी हम शामिल कर सकते हैं जिससे कि दूर की कनेक्टिविटी भी वहां से हो सकती है। उसके साथ ही बालूरघाट में जहां पे एयरपोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया का भी लैंड है वहां पे भी हम जो उपस्थित स्ट्रिप है उसको भी एक्सपैंड कर वहां से भी एयर ऑपरेशंस को शुरू करने का एमओयू में शामिल किया है।
3: শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেলসেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। মস্তিষ্ক কিভাবে স্মৃতি, অনুভূতি এবং আচরণ গড়ে তোলে তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের কাছে এক বড় স্বপ্ন। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান পের ভেনিংসেন বলেন, অপটোজেনেটিক্সের সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ ইচ্ছেমতো চালু বা বন্ধ করা সম্ভব। পিটার হেগম্যান এবং জর্জ নাগেল চ্যানেল রোটপিসন নামে একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন, সেই কোষ আলোর বিষয়ে সংবেদনশীল হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায়। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই প্রোমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম সিক্স এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

0: प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।